0: সব সাথে উমরাজুল্লাহ টিপনি আর দান কুড় কমানে কুড় হবে নাক সত্যগার মহলা তুজা
1: আলিয়ানে দোস্তি বডার শুনে হয়।